আকাশবাণী খবর পড়ছি সুদীপ বসু। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানিয়েছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। মহারাষ্ট্রের পুনেই দ্বাদশ ব্রিকস যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ শুরু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের অভিযোগ তুলে আমেরিকা হিজবুল্লাহর উপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে। হকি বিশ্বকাপে ভারতের মহিলা দল 2য় রাউন্ডে, আজ তারা নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল তাঁর বাসভবনে ভারত সরকারের সচিবদের সঙ্গে 3য় উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। তিনি পরিকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, নিরাপত্তা, বিদেশ বিষয়ক এবং সুশাসন এই ক্ষেত্রগুলির সঙ্গে যুক্ত বিভিন্ন মন্ত্রক ও বিভাগের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। দেশের ভবিষ্যৎ কেমন হওয়া উচিত সে বিষয়ে দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি নিয়ে চিন্তাভাবনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সচিবরা বিভিন্ন ক্ষেত্রের অগ্রাধিকার, উদ্ভূত চ্যালেঞ্জ এবং বাস্তবায়নের ক্ষেত্রে নানা বিষয় নিয়ে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ক্যাবিনেট সচিব, গুরুত্বপূর্ণ মন্ত্রক ও বিভাগীয় সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের বরিষ্ঠ আধিকারিকরা বৈঠকে উপস্থিত ছিলেন। ভারত সফরে আসা জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কোইজুমি গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। বৈঠকে প্রধানমন্ত্রী মোদী ভারত ও জাপানের মধ্যে বিশেষ কৌশলগত এবং আন্তর্জাতিক অংশীদার

0: দায়িত্বকে আরও জোরদার করার বিষয়ে তাঁর দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। পাশাপাশি ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং এর বাইরেও শান্তি স্থিতিশীলতা সমৃদ্ধি বজায় রাখার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার গুরুত্বের উপর তিনি জোর দেন। প্রধানমন্ত্রী বিশেষ করে মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় যৌথ উন্নয়ন ও যৌথ উৎপাদনের লক্ষ্যে জাপানের জন্য ভারতীয় কোম্পানি ও স্টার্ট আপগুলির সঙ্গে অংশীদারিত্বের সুযোগের কথা উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গ সফরে আজ একগুচ্ছ কর্মসূচিতে অংশ নেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শিলিগুড়িতে সশস্ত্র সীমাবল SSB সদর দপ্তরে বিভিন্ন প্রকল্পের শিলান্যাস করবেন তিনি। পাশাপাশি সেখানে শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক নিয়ে দুটি বৈঠকে যোগ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। দুপুরে শিলিগুড়ির কাওয়াখালী ময়দানে যাওয়ার কথা শ্রী শাহের। সেখানে ভারতীয় ন্যায় সংহিতার প্রদর্শনীর উদ্বোধন করবেন তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ রাজ্যের মন্ত্রীরা তাঁর সঙ্গে থাকবেন বলে জানা গেছে। আগামী 26 অগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে। আজ সন্ধ্যায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। আগামীকাল তাঁর পাহাড় সংক্রান্ত সমস্যা নিয়ে বৈঠক করার কথা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কংগ্রেসের বন্দে মাতরমে দুটি স্তবক গাওয়ার সিদ্ধান্তে তীব্র সমালোচনা করেছেন। এক বিবৃতিতে শ্রী শাহ বলেন, কংগ্রেসের কার্যসমিতি বন্দে মাতরমে শুধুমাত্র দুটি স্তবক গাওয়ার জাতীয়তাবাদ বিরোধী সিদ্ধান্ত নিয়েছে। শ্রী শাহ অভিযোগ করেন, এই সিদ্ধান্ত নিয়ে কংগ্রেস আবারও তোষণের রাজনীতির পুনরাবৃত্তি করছে।
1: मैं देश की जनता को अपील करना चाहता हूं कि एक बार इस देश ने गलती करी थी वंदे मातरम के दो टुकड़े होने देने की और एक गलती के गंभीर परिणाम हमने भुगते हैं। अब देश की जनता एकजुट हो और कांग्रेस पार्टी के इस फैसले के खिलाफ आवाज बुलंद करे कि अब इस देश में तुष्टिकरण की राजनीति नहीं चलेगी।
0: महाराष्ट्र पुणे आज द्वादश ब्रिक्स যোগাযোগ মন্ত্রীদের বৈঠক শুরু হচ্ছে। কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই বৈঠকে সভাপতিত্ব করবেন। তথ্য যোগাযোগ প্রযুক্তির ডিজিটাল রূপান্তর, উদ্ভাবন ও শক্তিশালী ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনার জন্য ব্রিক্স সদস্য দেশগুলির যোগাযোগ মন্ত্রী এবং শীর্ষ কর্তারা এতে অংশ নিচ্ছেন। ভারতের ব্রিক্স সভাপতিত্বে আজ থেকে জয়পুরে শুরু হচ্ছে দুদিনব্যাপী পর্যটন মন্ত্রীদের বৈঠক। ব্রিক্স সদস্য দেশগুলির পর্যটন মন্ত্রী এবং শীর্ষ আধিকারিকরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। পর্যটন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে এখানে আলোচনা হবে। পরিবেশ বান্ধব পর্যটন, দক্ষতা উন্নয়ন, সহজ ভ্রমণ ব্যবস্থা এবং পর্যটন ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির ব্যবহারের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি অগ্রাধিকার পাবে। এর আগে গত 19 এবং 20 অগস্ট জয়পুরেই ব্রিক্স পর্যটন কর্মী গোষ্ঠীর বৈঠক অনুষ্ঠিত হয়। হিমাচল প্রদেশ বিধানসভার বর্ষাকালীন অধিবেশন আজ থেকে সিমলায় শুরু হচ্ছে। আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত এই অধিবেশনে মোট 10টি বৈঠক অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল 11টায় সভার কাজকর্ম শুরু হবে। অধিবেশন শুরুর আগে গতকাল সিমলায় স্পিকার কুলদীপ সিং পাঠানিয়ার সভাপতিত্বে একটি সর্বদলীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বিরোধী দল নেতা জয়রাম ঠাকুর, সংসদীয় বিষয়ক মন্ত্রী হর্ষবর্ধন চৌহান এবং ডেপুটি চিফ হুইপ কেবল সিং পাঠানিয়া উপস্থিত ছিলেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে 20 সদস্যের টাস্কফোর্স গঠন করেছে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর। এর উপদেষ্টা করা হয়েছে জাতীয় শিক্ষানীতি পর্যালোচনা কমিটির চেয়ারপারসন M জগদীশ কুমারকে। উচ্চশিক্ষা দপ্তরের সচিব বিনোদ কুমারকে টাস্কফোর্সের চেয়ারম্যান করা হয়েছে। কমিটিতে শিক্ষা, শিল্প ও প্রশাসনের সঙ্গে যুক্ত বিশেষজ্ঞদের রাখা হয়েছে। নীতি আয়োগের প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন, IIT খড়গপুরের অধ্যক্ষ অধ্যাপক সুমন চক্রবর্তী, কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আশুতোষ ঘোষ এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নির্মাল্য নারায়ণ চক্রবর্তী টাস্কফোর্সে আছেন। উচ্চশিক্ষায় বহুমুখী কোর্স, গবেষণামুখী পড়াশোনার পাশাপাশি শিল্পক্ষেত্রের সঙ্গে যোগাযোগ রেখে চাহিদা মতো সিলেবাস তৈরির ক্ষেত্রে এই টাস্কফোর্স সাহায্য করবে। নতুন দিল্লি যন্তর মন্তর ও দেশের অন্যান্য স্থানে সাম্প্রতিক ছাত্র বিক্ষোভের সময় বিভিন্ন হিংসাত্মক ঘটনার অভিযোগ নিরপেক্ষভাবে খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট 5 সদস্যের একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করেছে। শীর্ষ আদালতের অবসরপ্রাপ্ত বিচারপতি আর সুভাষ রেড্ডি এর নেতৃত্ব দেবেন। বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টি BNP-র বিশিষ্ট নেতা মির্জা ফখরুল আলমগীর সেদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। জাতীয় সংসদে আয়োজিত রাষ্ট্রপতি নির্বাচনে 78 বছর বয়সী প্রবীণ নেতা 255টি ভোট পান।

0: বাংলাদেশের জামাতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি সমর্থিত জোট প্রার্থী প্রাক্তন সেনা আধিকারিক ওলি আহমেদকে পরাজিত করেন। ওলি আহমেদ পেয়েছেন মাত্র 88টি ভোট। উল্লেখ্য, 35 বছর পর এই প্রথম সেদেশের রাষ্ট্রপতি নির্বাচনে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেন। হিজবুল্লাহর উপর নতুন করে অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে ট্রাম্প প্রশাসন। একই সঙ্গে ওই গোষ্ঠীকে ইরানের অনুগত বাহিনী হিসেবে ফের চিহ্নিত করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ হিজবুল্লাহর কাছে অর্থ পাচারে জড়িত একটি নেটওয়ার্কের 10 জন ব্যক্তির উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে যে লেবানন, তুরস্ক, সংযুক্ত আরব আমিরশাহী ও ইরানের মধ্যে বাণিজ্যিক বিমানে যাতায়াতকারী কুরিয়ারদের মাধ্যমে ব্যাংকিং ব্যবস্থার বাইরে বিরাট অঙ্কের অর্থ পাচার করা হতো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড IRGC নতুন করে যুদ্ধ শুরু হলে আরও বিধ্বংসী হাতিয়ার ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে। বাহিনীর মুখপাত্র হোসেন মোহেবি এক সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ভবিষ্যতে ব্যবহার করা ক্ষেপণাস্ত্রগুলিতে অত্যাধুনিক প্রযুক্তির ওয়ারহেড, নিখুঁত লক্ষ্যভেদ ও দূরপাল্লার ক্ষমতা যোগ করা হবে। চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে যথাক্রমে 12 দিন ও 40 দিনের যুদ্ধের পর ইরান তার সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি করেছে বলে জানান তিনি। ইউক্রেনের রাজধানী কিভ এবং এর আশপাশের এলাকায় রাশিয়ার এক ভয়াবহ রাতভর হামলায় অন্তত 16 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এই হামলায় কিভের একটি হাসপাতাল, স্কুল, কিন্ডার গার্ডেন, আবাসিক ভবন এবং বেশ কয়েকটি গুদাম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মধ্যপ্রদেশে আজ অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি উত্তরাখণ্ড, পশ্চিম উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, ওড়িশা, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা। আবহবিদরা জানিয়েছেন আগামীকাল পর্যন্ত অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, রাজস্থান, ঝাড়খণ্ড, তামিলনাড়ু, পুদুচেরি, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে রাজধানী দিল্লিতে আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা। নেদারল্যান্ডসের আমস্টেলভিনে FIH মহিলা হকি বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে উঠেছে ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের খেলা গতকাল গোলশূন্য ড্র হয়। পুল ডির এই টানটান উত্তেজনার শেষ ম্যাচে উভয় দলে একাধিক গোলের সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। ভারত আজ নেদারল্যান্ডসের মুখোমুখি হবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন দপ্তরের সচিবদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ 3 দিনের সফরে পশ্চিমবঙ্গে এসেছেন। মহারাষ্ট্রের পুনে দ্বাদশ ব্রিক্স যোগাযোগ মন্ত্রীদের বৈঠক আজ শুরু হচ্ছে। জাতীয় শিক্ষানীতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিমবঙ্গের উচ্চশিক্ষা দপ্তর 20 সদস্যের টাস্ক ফোর্স গঠন করেছে। খবর এখনকার মতো এ পর্যন্তই।
1: अब हनुक थापाबाट सुन्नुहोस् बिहानको प्रादेशिक समाचार। गृहमन्त्री अमित शाह पश्चिम बङ्गालको 3 दिने भ्रमणका लागि हिजो साँझ सिलगढी आइपुग्नु भएको छ। उहाँलाई बागडोग्रा विमानस्थलमा मुख्यमन्त्री शुभेन्दु अधिकारी, दार्जिलिङका सांसद राजु विष्ट, पर्यटन मन्त्री शङ्कर घोष लगायत अन्यहरूले स्वागत गरेका थिए।
2: केन्द्रीय गृहमन्त्री अमित शाहका यस सिलगढी दौरा सीमा सुरक्षाको दृष्टिकोणसे बहुत ही महत्वपूर्ण माना जा रहा है। श्री शाह सीमा सुरक्षा सम्बन्धित एक उच्च स्तरीय बैठक की समीक्षा करेंगे, जिसमें BSF, SSB तथा राज्य पुलिस के शीर्ष अधिकारी उपस्थित रहेंगे। भारत, भूटान, नेपाल तथा बांग्लादेश को जोड़ने वाला सिलगढ़ी कॉरिडोर, जिसे चिकन ने के रूप में जाना जाता है, देश की सुरक्षा के लिए बहुत ही संवेदनशील क्षेत्र माना जाता है, जिसे भारत सरकार अभेद बनाने की दिशा में दृढ़ता से काम कर रही है। सिलगढ़ी से अशोक चौरसिया, आकाशवाणी समाचार।
1: केन्द्रीय गृहमन्त्री अमित शाहले आज सिलगढीमा 3 वटा कार्यक्रममा सहभागिता जनाउनुहुनेछ। उहाँले बिहान SSB फ्रन्टियर मुख्यालयमा विभिन्न परियोजनाको उद्घाटन तथा शिलान्यास गरी सीमा सुरक्षा बलसँग अन्तर्क्रिया गर्नुहुनेछ। दिउँसो कावाखाली मैदानमा भारतीय न्याय संहिता सम्बन्धी प्रदर्शनीको उद्घाटन तथा साँझ सुकनामा समीक्षा बैठकमा सहभागी हुने कार्यक्रम रहेको छ। यसैबीच भोलि सिलगढी करिडोर चिकन नेकको सुरक्षाबारे उच्च स्तरीय बैठक हुनेछ। बैठकमा BSF, SSB र राज्य पुलिसका वरिष्ठ अधिकारीहरू सहभागी हुनेछन्। पश्चिम मेदिनीपुर जिल्लाको सबङ समेत विभिन्न क्षेत्रहरूमा घना वर्षाको कारणले सृजित बाढी

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: कार्यक्रम स्वरमाधुरीको प्रस्तुतिपछि अब श्रोताहरू समक्ष प्रस्तुत गर्न लागिरहेका छौँ बङ्गला सङ्गीतको कार्यक्रम।
1: नमस्कार श्रोता बन्धुरा, सुरु हुन्छ शिक्षाङ्गन থেকে। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আজ আমরা শুনব পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। কলকাতা থেকে প্রায় 80 কিলোমিটার দক্ষিণে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মথুরাপুর 2 নম্বর ব্লকের কঙ্কন দিঘি, এখানেই রয়েছে রাজা রাজচন্দ্র নির্মিত জটাযুদ্ধারী দেবাদিদেব মহাদেবের মন্দির জটার দেউল।

প্রত্যন্ত অঞ্চলে পাথরমুক্ত পলি আর গুল্মাচ্ছন্ন পরিমণ্ডলে ধূসর অতীতের সেই দশম শতাব্দীতে আনুমানিক 975 খ্রিস্টাব্দে তৈরি এই জটার দেউল শতাব্দীর পর শতাব্দী ভূমির অবনমন, জলোচ্ছ্বাস, ভূমিকম্প, ঝড় ঝঞ্ঝা কাটিয়ে আজও দাঁড়িয়ে আছে অতীতে এক সমৃদ্ধ জনপদের সাক্ষী হয়ে।

আজও এখানে মেলা বসে, জনসমাগম আর ভক্ত সমাগমে গম গম করে মন্দির চত্বর, ভক্তবৃন্দের ভক্তি রসসিক্ত।

এই জটার দেউল খ্যাত পুণ্যভূমি জটা। আমরা হাজির হয়েছিলাম পশ্চিম জটা যোগেন্দ্রপুরে গত 2 জানুয়ারি থেকে 4 জানুয়ারি পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্লাটিনাম।

0: জয়ন্তী উদযাপিত হল বিশেষ উৎসাহ ও উদ্দীপনায় নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে। এই স্কুল প্রতিষ্ঠার ইতিহাস বিষয়ে বললেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গুরুদাস হালদার।
1: এই শিক্ষা প্রতিষ্ঠান 1942 সালে শুভারম্ভ হয়েছিল, আজ থেকে 82 বছর আগে। আর 1949 সালে সরকারি অনুমোদন পেয়েছিল অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় হিসেবে, এবং 1966 সালে সরকারি অনুমোদন পেয়েছিল নিম্ন বুনিয়াদী বিদ্যালয় হিসেবে। আজ থেকে 82 বছর আগে এই এলাকা এত অনুন্নত ছিল, এই এলাকায় ছিল না ভালো রাস্তাঘাট, ছিল না বিশুদ্ধ পানীয় জল, ছিল না ন্যূনতম চিকিৎসা ব্যবস্থা, ছিল না সমাজের মানুষের বেঁচে থাকার ন্যূনতম সামাজিক পরিকাঠামো, ছিল না কোনো শিক্ষা প্রতিষ্ঠান, ছিল না বিজ্ঞানের কোনো আশীর্বাদ। অর্থাৎ আজ থেকে 82 বছর আগে যে প্রতিকূল পরিস্থিতির উপর দাঁড়িয়ে মূলত তিনজন ব্যক্তি সংকল্প করেছিলেন যে সামাজিক পরিবেশ যত প্রতিকূল থাকুক, আমরা এই প্রতিকূল সামাজিক পরিবেশের উপর দাঁড়িয়ে আমরা তিনজনে সংকল্প করছি এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। সেই তিনজন ব্যক্তি ছিলেন যোগেন্দ্রনাথ কাঞ্জি মহাশয়, যার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার ফলতা থানার শহরা গ্রামে, আর দুজন ছিলেন সাধুচরণ দে এবং কোকিল দে। এনাদের মূলত বাড়ি ছিল উড়িষ্যা লাগোয়া দাদন থানার সরসংখ্যা গ্রামে, যেখানে রাজা শশাঙ্ক এবং রাজমাতা এসেছিলেন, এবং ওই গ্রামবাসীদের আবেদনে নিয়ে সেখানে রাজমাতার নির্দেশে বিশাল এক পুষ্করিণী স্থাপন হয়েছিল। সেই সরসংখ্যা গ্রাম থেকে আর্থিক সংগতি লাভের প্রত্যাশায় মেদিনীপুর থেকে এই দক্ষিণ চব্বিশ পরগনাতে চলে আসেন, এবং প্রথমে গোদামতিড়াতে যান, এবং সেখান থেকে এই ফার্স্ট সেন্ট্রাল লাগোয়া পশ্চিম জোড়াতে স্থায়ী বাসিন্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এবং এই যে সাধুচরণ দে, কোকিল দে এবং যোগেন্দ্রনাথ কাজী মহাশয়, তিনজনে পারস্পরিক বন্ধুত্ব স্থাপন করে তিনজনে সামাজিক প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে তিনজনে সংকল্প করেছিলেন যে আমরা এখানে প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি গড়ে তুলব, এবং তারা স্থির করেছিলেন যে এই প্রতিষ্ঠান আমরা এমন ভাবে গড়ে তুলব, আমরা ভূমিদান করব, আমরা নিজেরা শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করব, বাড়িতে শিক্ষক এনে আমরা তাদের থাকা খাওয়ার ব্যবস্থা করে এই শিক্ষা প্রতিষ্ঠান চালাব। এবং এই এলাকা তখন জনবসতি খুব একটা ছিল না, প্রত্যেক সাধারণ মানুষের বাড়িতে গিয়ে গিয়ে সাধারণ মানুষকে সমর্থন আদায় করে, তাদের সহযোগিতা আদায় করে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলব। তাদের সেই সংকল্পে নিরিখে 1941 সালে মাটির দেয়াল টিনের ছাউনি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে ওঠে, এবং 1942 সাল থেকে শিক্ষা প্রতিষ্ঠানের শুভারম্ভ শুরু হয়। এবং সমাজ হিতৈষী, প্রতিষ্ঠান হিতৈষী, ওই তিনজনের জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা বোধ এবং চিন্তাধারা এত উন্নত ছিল। কেন উন্নত ছিল? শিক্ষা, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজ, এই তিনটি জিনিসের উপর তোমাদের এত স্বচ্ছ ধারণা ছিল। তাদের উপলব্ধি বোধ ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মানব সমাজের প্রাথমিক অক্ষর জ্ঞান, মানব সমাজের জ্ঞান বিবেক বুদ্ধি বিবেচনা বোধ, মানব সমাজের চেতনা বৃদ্ধির স্বর্গ সমর্পিত স্থান। তাদের উপলব্ধি বোধ ছিল প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান মানব সমাজকে প্রকৃত শিক্ষা শিক্ষিত করে না, মানব সমাজকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে এবং তারা নিজেদের ভবিষ্যৎ তৈরি করার সুযোগ পায়। তাদের এমন স্বচ্ছ ধারণা ছিল, সেই ধারণা পোষণ করেছেন, শিক্ষা বলতে সেই জিনিসের চর্চা বা অনুশীলন বোঝায় যার সহায়তায় ইচ্ছা শক্তি, অনুভব শক্তি, বুদ্ধি বৃদ্ধির বিকাশের সাথে সাথে দৈহিক ও মানসিক বিকাশ ঘটে থাকে। তাদের মধ্যে এই উপলব্ধি বোধ ছিল যে শিক্ষা প্রতিষ্ঠান বলতে সেই জিনিসের অর্থ বোঝায় যার সহায়তায় ছাত্র ছাত্রীদের মধ্যে যে গুণাবলী, যে সম্ভাবনা সমূহ সুপ্ত অবস্থায় বিদ্যমান থাকে, সেই সুপ্ত গুণাবলী, সুপ্ত সম্ভাবনা সমূহের সার্বিক বিকাশ ঘটায় শিক্ষা প্রতিষ্ঠান প্রেরণার মাধ্যমে, শিক্ষাদান প্রক্রিয়ার মাধ্যমে। ওই যে তিনজন মানুষের এত শিক্ষা অনুরাগ, শিক্ষা সচেতন ছিলেন, আমরা প্রত্যাশা করতে পারি না এখনকার মানুষের মধ্যে তা আছে কিনা।
0: এতক্ষণ পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠার ইতিহাস সম্বন্ধে বললেন স্কুলের প্রাক্তন ছাত্র তথা প্রাক্তন শিক্ষক গুরুদাস হালদার মহাশয়। এখন আমরা একটি গান শুনে নেব রাজন্যা মিস্ত্রির কণ্ঠে।

0: ধন্যবাদ রাজন্যকে। আমরা গান শুনলাম রাজন্যা মিস্ত্রির কণ্ঠে। এখন আমাদের সঙ্গে পেয়েছি পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক মনোরঞ্জন দে মহাশয়কে। শুনে নেব প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত যা কিছু উন্নয়নমূলক কাজকর্ম ঘটেছে এই স্কুলে সে বিষয়ে বর্তমান প্রধান শিক্ষক মনোরঞ্জন দে।
1: নমস্কার। আমরা পড়েছি এই স্কুলে, তো তখন মাটির দেওয়াল মানে টিনের ঘর, তো সবাই টিনের স্কুল বলতো। আমরা টিনের স্কুলে পড়েছি, সেখানে মাস্টারমশাই ছটে বসতে হতো। তখন আমার প্রধান শিক্ষক ছিল তরণীচরণ মণ্ডল মহাশয়। সেইখান থেকে আজকের এই 2024 সালের 2 জানুয়ারি পর্যন্ত এখানে রাস্তাও ছিল না, আসাটাও খুব কষ্ট হতো। দূর দূরান্ত থেকে ছাত্রছাত্রীরা আসতো বহু কষ্ট করে। কিন্তু বর্তমান এখানে আমি প্রধান শিক্ষক হিসাবে আছি, যেটা চোখে দেখার মতো যে এখানে রাস্তাঘাট গুলো ভালো হয়েছে, পানীয় জলের ব্যবস্থা হয়েছে। বিদ্যালয় সেই টিনের স্কুল আর নেই, কিন্তু এখন পাকার ঘর হয়েছে। শুধু স্কুলের দৈর্ঘ্য হচ্ছে 270 ফুট, এবং আমরা এখনো আমাদের কিছু অভাব আছে। 6টা ক্লাস হয়, PP 1, 2, 3, 4, 5, তো আমাদের এখনো 2টো অ্যাডিশনাল ক্লাসরুম হলে ভালো হয়।
0: এখন 6টা ক্লাসের স্টুডেন্ট সংখ্যা কত?
1: স্টুডেন্ট সংখ্যা 133 আছে।
0: আর শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী?
1: শিক্ষক অশিক্ষক কর্মচারী আমাদের নেই, আমরা 3 জন পারমানেন্ট শিক্ষক, 1 জন হচ্ছে পার্শ্ব শিক্ষিকা আছে। তো এই স্কুলের ডেভেলপমেন্ট বলতে, একটা সময় সেই টিনের চাল সেগুলো উঠে গিয়ে হলো, তৎকালীন এখানকার গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন ওয়াব আলী মোল্লা, তার সময় তিনি ইটের দেওয়াল দিয়ে এখানে মাস্টারমশাইরা এই বিদ্যালয়ের জমি থেকে অর্থ উপার্জন করে ইটের পাঁচা করে ইট পুড়িয়ে নিজেরা একটা ইট তৈরি করলেন। উনি দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে
0: নিজেরাই ইট পুড়িয়ে তৈরি করলেন।
1: হ্যাঁ, নিজেরাই এখানে পাঁচা দিয়েছিলেন, লোক দিয়ে ইট কাটিয়ে যেটা হয় আর কি। এখন পগ মিলে আমরা ইট কিনি, কিন্তু তখন ওই বিষয় ছিল না, কয়লা দিয়ে পুড়িয়ে এখানে ইট তৈরি করে এখানে তৈরি করেছে। বহু কষ্ট করেছেন তারা।
0: সে বিল্ডিং তো এখন
1: সে বিল্ডিং নেই, কিন্তু সেই বিল্ডিং গুলো আমি দেখেছি, আমি পড়েছি সেখানে। কিন্তু সেগুলো চলে যাওয়ার পরে আস্তে আস্তে আমাদের সর্বশিক্ষা মিশন আসে, তার থেকে আমরা অ্যাডিশনাল ক্লাসরুম পাই। আমরা বিডিও অফিস দপ্তর থেকে আমাদের যে মিড ডে মিল চলে, মিড ডে মিলের ডাইনিং হল পাই।

0: তার বিদেশে ইউনাইটেড নেশনেও চাকরি করছে এবং এখানকার ছাত্রছাত্রীরা তারা বিডিও হয়েছে, এসডিও হয়েছে এবং অনেক বিভিন্ন। আমি এখানকার ছাত্র হোক, এই স্কুলের প্রধান শিক্ষক, অ্যাডভোকেটও হয়েছে, মানে উন্নয়ন তো আছেই।
1: সেই জন্য স্কুলে জায়গা কতটা আছে?
0: 10 বিঘা শালি জমি আছে এবং খালপুকুর করে আরো 4 বিঘা, একদম 14 বিঘার মতো জায়গা আছে। সাইক্লোন সেন্টারও আছে স্কুলের জমির উপরে এবং সেটা আমরা অনেক বাধা বিপত্তি ছিল, সেটা বিডিও সাহেব তৎকালীন এই এলাকার সমস্ত মানুষজনকে নিয়ে বসে রেজুলেশন করে জমি দিই। তো সেদিন একটু বাধা ছিল, কিন্তু আজকের মানুষ বুঝতে পারছে যে এই সুন্দরবন এলাকাটা সাইক্লোন এলে এটা কত উপকারে লাগে, কত মানুষের কাজে লাগে, সেটা আজকের মানুষ উপলব্ধি করছে। এটাও আমাদের কাছে একটা বাড়তি পাওনা।
1: স্কুল থেকে বৃত্তি পেয়েছিল এরকম কারো কথা মনে পড়ে?
0: হ্যাঁ, বৃত্তি পেয়েছিল আমাদের এখানে চার্লস পেট্রিয়ট রায় বলে একজন ছিল, তিনি বৃত্তি পেয়েছিলেন 2002 সম্ভবত বৃত্তি পেয়েছিল। এখন সেই বৃত্তির ব্যবস্থা নেই।
1: আপনাদের স্কুলটাকে নতুন করে কিংবা ভবিষ্যতে সাজানোর জন্য জায়গা তো অনেক আছে, মাঠের কথা বলছেন আর কিছু?
0: মাঠ চাই, একটা যোগা এবং জিমনাস্টিকের জন্য একটা ইনডোর গেমের ব্যবস্থা চাই, আর একটা করলে ভালো হয় যেটা হচ্ছে আমাদের রানিং ওয়াটারটা নেই এখনো, যদিও আমাদের বিধায়ক সাহেব সেটা কথা দিয়েছেন দেবেন।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আমরা পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে উন্নয়ন এবং সাফল্যের ইতিহাস শুনলাম স্কুলের প্রধান শিক্ষক মনোরঞ্জন দে মহাশয়ের কাছ থেকে। ধন্যবাদ।
2: পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয়ের প্রাঙ্গণে প্লাটিনাম জয়ন্তীর অনুষ্ঠান হচ্ছে। এখানে আমরা পেয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডিপিএসসি চেয়ারম্যান, আপনার নামটা একটু বলবেন?
3: অজিত কুমার নায়ক।
2: এই যে একটা প্রত্যন্ত অঞ্চলে আপনারা অনুষ্ঠান করছেন, এটা কি আগে থেকে পরিকল্পনা করেই হয়েছে?
3: অনুষ্ঠানটা এটা 75 বছর পূর্তি উপলক্ষে হচ্ছে, এটাই মানে বিদ্যালয় কর্তৃপক্ষ যারা আছেন, বিদ্যালয়ের যিনি প্রধান শিক্ষক আছেন, ভিলেজ এডুকেশন কমিটি যারা সদস্য আছেন, এটাই ভাবার যে কলকাতা থেকে বহু দূরে, শুধু তাই নয় একেবারে সুন্দরবনের প্রত্যন্ত এলাকা, দ্বীপ এলাকার শেষ প্রান্তে যে বিদ্যালয়, এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা প্রায় 140 থেকে 145 জন, এখানে শিক্ষকও রয়েছেন, এবং এই যে 75 বছর পূর্তি, এটা একটা আলাদা উন্মাদনা এনে দিয়েছে যে আমার এই প্রত্যন্ত এলাকায় 75 বছর আগে এখানকার অভিভাবক যারা ছিলেন, যারা এখানকার বাসিন্দা সুনাগরিক ছিলেন, তারা ভেবেছিলেন যে এই এলাকাকে এগিয়ে নিয়ে যেতে হলে একটা বিদ্যালয় দরকার, প্রাথমিক শিক্ষা যদি না থাকে তারা তার পরবর্তী শিক্ষা পরিধিতে যেতে পারবে না, এবং সেইটাকে মাথায় রেখে 75 বছর আগে যিনি জমি দান করেছিলেন আজকের তিল তিল করে এত বড় ময়ূর হয়ে পরিণত হয়েছে এই প্রাথমিক বিদ্যালয়। এই অনুষ্ঠান গ্রামাঞ্চলের এই বিদ্যালয়, বিদ্যালয় কেন্দ্রিক অনুষ্ঠান, শিক্ষামূলক অনুষ্ঠানে ভর্তি, এখানে অন্য কোনো অনুষ্ঠানের কোনো ব্যাপার নেই, এবং আমরা ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল প্রতিটি বিদ্যালয়ের ভালো মন্দ তাদের পাশে দাঁড়াই, আমরা সর্বতভাবে এই বিদ্যালয়ের পাশে আছি, এর পরিচালনগত কোনো অসুবিধা থাকে বা সমস্যা দেখা দেয় আমরা সেটা সুরাহা করব, এবং আপাত দৃষ্টিতে এই মুহূর্তে এই বিদ্যালয় রমরমিয়ে চলছে, এক কথায় বলবো, এই প্রত্যন্ত এলাকায় এত সুন্দর বিদ্যালয়, এত সুন্দর সাজানো গোছানো বিদ্যালয় খুবই কমই চোখে পড়ে।
2: ধন্যবাদ আপনাকে।
3: ধন্যবাদ।
4: নমস্কার, আমার নাম সুমনা গিরি, আজ আমার নিবেদন কবি শুভদাস গুপ্তের তুমিও বলবে। ভালো মেয়ে ঠিক কাকে বলে জানো? ভালো ছেলে মানে কি তুমিও বলবে? সহজ প্রশ্ন, মাপকাঠি একটি, যে মেয়ে পেয়েছে অঙ্কে 100, যে ছেলে ভূগোলে সেরা, তারাই তো ভালো, সবাই বলছে হীরের টুকরো এরা, কাগজে এদের ছবি ছাপা হয়, টিভিতে দেখায় মুখ, এদের জন্য আমারও তো ভাই আনন্দে ভরে যায় বুক, তবে কেন যেন তোমাকে বলছি, দেখে শুনি পাই ভয়, শুধু এত এত নম্বর পেলেই কি ভালো ছেলে মেয়ে হয়? আচ্ছা ধরো না, যে মেয়ে পেয়েছে অঙ্কে অনেক কম, ওর গান শুনে সবাই মুগ্ধ, হাততালি হরদম, ওই যে ছেলেটা পাশ করে গেছে এবারে ও টেনে টুনে, বলতে কি ভাই আমরা অবাক ওর আবৃত্তি শুনে, নাটকে ওর নেশা আছে খুব, পরের বিপদে ছোটে, পাড়ার তিন্নি বাংলায় নাকি 30 পেয়েছে মোটে, কিন্তু মেয়েটা খেলাধুলাতে 10 খানা গায় নামি, সত্যি বলতো তুমিও বলবে? ওরা নয় কে কেউ দামি, চাই যে অনেক ইঞ্জিনিয়ার আরো ডাক্তার, পাশাপাশি চাই শিল্পী খেলুড়ি স্নেহময়ী সিস্টার, পরের দুঃখে কাতর যে মেয়ে মুক্তি করেছে কালো, কম নম্বর পেয়েছে বলে কি বলবে না ওকে ভালো, অভাবের টানে কলেজে পড়েনি, ছোট্ট দরমার বাড়ি, তবুও ছেলেটা বাবা মাকে দেখে ভাড়াতে চালায় গাড়ি, তাই বলছি কি শুধু নম্বরে হয় নাকি মাপকাঠি, ভালো ছেলে মেয়ে বলতে কি ভাই?

0: মানুষ চাইছি খাঁটি।
1: নমস্কার।
2: অনেক ধন্যবাদ সুমনাগিরি। শ্রোতা বন্ধুরা, এখন আমরা পেয়েছি এই স্কুলের শিক্ষিকা চন্দনা হালদার বাগ মহাশয়াকে। উনি এই স্কুলের যোগা শিক্ষিকা। আমরা শুনে নেব যোগা বিষয়ে এবং এই স্কুলের ছাত্রছাত্রীদেরকে উনি কিভাবে ছোট ছোট ছেলে মেয়েদের যোগা করাচ্ছেন এবং যোগার সুফল সম্পর্কে।
1: যোগা শেখাচ্ছি বলতে স্কুলে ছোট ছোট বাচ্চা, ছোট ছোট বাচ্চার উপরে যেরকম ধরনের যোগাটা করানো দরকার, কারণ তাদেরকে তো জোর করে কিছু চাপিয়ে দেওয়া সম্ভব না, সেই হিসাবে এজ অনুযায়ী যোগাটা করাতে হয় আর
2: কি। কি যোগাগুলো করান?
1: যেমন ধরুন একদম ছোট বাচ্চাদেরকে পদ্মাসন, ভেকাসন, বজ্রাসন, যেগুলো করালে ওদের শারীরিক উন্নতি হবে সেই আসনগুলো করানো হয়।
2: কিভাবে বোঝান যে এগুলোর কি সুবিধে? না ওরা আপনি বলেন বলে করে?
1: না না না না, ওদেরকে বোঝাই যে এটা করো, এটা করলে তোমাদের পায়ের ব্যথা হবে না। যেমন বজ্রাসনটা করালে ওটা হজমেরও ভালো হয় এবং পায়ের ব্যথারও কমে, হাঁটতে অনেক দূর হেঁটে যেতে শক্তি যোগায়, এইভাবে ওদেরকে বোঝাই আর কি।
2: আর ওদের বাড়ির লোকদের কি বোঝান?
1: বাড়ির লোকদের বোঝাই যে আপনার বাচ্চা যদি এই যোগা করে থাকে তাহলে ওর পড়াশোনার প্রতি মনোযোগ আসবে এবং রোগ প্রতিরোধের ক্ষমতা গড়ে উঠবে।
2: যোগা বিষয়ে তাহলে বলুন, সাধারণের জন্য বলুন। অনেককে আমরা দেখেছি শহরে ছেলে মেয়েরা তারা ঘুম থেকে ওঠে 9টার সময় 10টার সময়, কোন সময়গুলো কিভাবে কোনটা করবে?
1: যোগাটা অ্যাকচুয়াল মানে খালি পেটেই করা ভালো, একদম সকালে করলে খুব ভালো হয়। খুব সকাল সকাল স্টুডেন্টদেরকে তুলে দিয়ে তাদেরকে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ এবং কিছু আসন করালে তাদের শারীরিক সব দিক থেকেই ভালো হবে।
2: যোগা কি সব স্কুলে আছে না আপনাদের স্কুলেই আছে এই অঞ্চলে?
1: না, যোগা সব স্কুলে নেই। আমি যেহেতু যোগা জানি, যোগা করাই, সেই জন্য আমি আমার স্কুলের স্টুডেন্টদেরকে, সমস্ত স্টুডেন্টদেরকে করাই। এই তো গত বছর আমার দুটো স্টুডেন্ট রাজ্য স্তরে পার্টিসিপেট করে চ্যাম্পিয়ন হয়েছে, দুজনই, একজন সুপ্রিয় দাস আর শিল্পা পুরকাই,
2: তারা চ্যাম্পিয়ন হয়েছে।
1: হ্যাঁ,
2: কোন বয়স? গ্রুপ ভাগ আছে?
1: হ্যাঁ হ্যাঁ, গ্রুপ ভাগ আছে। ওরা গ বিভাগে ছিলেন দুজনে, বালক বালিকা দুজনেই গ বিভাগে ছিলেন, আর একজন স্টেট মিট করেছিল, সেটা ক বিভাগে ছিলেন, স্টেট পর্যন্ত গিয়েছিল আর কি।
2: ওদেরকে দেখে অন্যান্য ছেলেমেয়েরা কি ভাবছে?
1: হ্যাঁ, উৎসাহিত হয়েছে খুব, আরো অনেক বাচ্চা ভর্তি হয়েছে যে হ্যাঁ আমরাও করব, যাতে আমরাও যেন বাইরে গিয়ে এরকম ভাবে পুরস্কার নিয়ে আসতে পারি, সবার স্কুলের মুখ উজ্জ্বল করতে পারি।
2: অনেক ধন্যবাদ আপনাকে।
1: ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা, এখন আমরা কথা বলবো এই স্কুলের একজন প্রাক্তন ছাত্রের সঙ্গে, ও যোগা নিয়েই আছে। তোমার নামটা বলো।
3: প্রীতম হালদার আমার নাম। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন করেছে যোগের উপরে, ব্যাচেলর অফ সায়েন্স ইন যোগ কমপ্লিট করার পর ওখান থেকেই আমি মাস্টার্সও করেছি, এমএসসি ইন যোগ কমপ্লিট করেছি।
2: তুমি যোগাটা কেন বেছে নিলে?
3: ছোটবেলা থেকেই আমার বাবা মায়ের কাছ থেকে যোগটা পাওয়া আমার, তখন হয়তো আমি এতটাও জানতাম না যে যোগের এত কৃতিত্ব বা এত দূর পর্যন্ত পড়াশোনা করা যায়। যোগটাই নিয়ে যেহেতু ছোটবেলা থেকে এত করেছি, প্র্যাকটিস করেছি এবং আমি রাজ্য স্তরে অল ইন্ডিয়া যে আমাদের কম্পিটিশন হয় সরকারি ভাবেই, এইচসিএফআই, স্কুল গেমস ফেডারেশন অব ইন্ডিয়া, সেখানে আমি তৃতীয় স্থান অধিকার করেছি ন্যাশনাল লেভেলে 2016 সাল।
2: যোগা এই বিষয়টা নিয়ে যে পড়া যায়, কোথায় কোথায় পড়ানো হয় বিশ্বভারতী ছাড়া? এটা কি সায়েন্সের মধ্যে ধরছে, মানে বিএসসি সায়েন্স, এমএসসি সায়েন্স, তার মধ্যে যোগা?
3: ওয়েস্ট বেঙ্গলে বিশ্বভারতী ইউনিভার্সিটি আর আরেকটা হচ্ছে রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ, ওখানে যোগের দু জায়গাতেই এমএসসি ও হয় আবার এমএও হয়। এমএ আমাদের বিশ্বভারতীতে হয় না, কিন্তু আমাদের রামকৃষ্ণ মিশনে হয়।
2: আচ্ছা,
3: এমএও হয় যোগে।
2: অন্যান্য ডিসিপ্লিন গুলো না নিয়ে তোমার যোগ নিয়ে পড়েছ, তোমার কি নিজেকে কি মনে হয় যে ভুল করেছো না ঠিক করেছো?
3: অবশ্যই ঠিক করেছি। যোগ, যোগের মধ্যে এত কিছু রয়েছে তাহলে জানতে পারতাম না, নয়তো আমরা, আমি প্রথমে ভাবতাম শুধুমাত্র ফিজিক্যাল একটু আসন, একটু প্রাণায়াম, বাস যোগ এর উপকারিতা এই পর্যন্ত সীমিত, কিন্তু ওটা, এটা শুধুমাত্র 1% বলা যেতে পারে যোগের।
2: যোগ কেন পড়বে একটা ছেলে, বলে ডাক্তারি ইঞ্জিনিয়ারিং না পড়ে সে যোগ কেন পড়বে?
3: আজকের এই মেটেরিয়ালিস্টিক যে ওয়ার্ল্ড, সেখানে দাঁড়িয়ে আমাদের মূল উদ্দেশ্য কি? যে একটা রোজগার, সুখে থাকা, সেটাই মূল উদ্দেশ্য। সেইখানে দাঁড়িয়ে এটা একটা নতুন সাবজেক্ট এবং এখানে স্কোপ এখন অনেক বেশি, এখনো তো আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেইভাবে রিক্রুটমেন্ট শুরু হয়নি, তো স্কোপ অনেক হাই। সেই জন্য বলবো যোগটা এখন খুবই ভালো সাবজেক্ট এই মুহূর্তে অ্যাকসেপ্ট করার জন্য অ্যাজ এ হায়ার স্টাডিজ।
2: তোমরা যে বিএসসি অনার্স করেছো, এমএসসি করেছো যোগে, কতজন স্টুডেন্ট মিলে করেছো?
3: আমার ব্যাচে ছিল 40 জন স্টুডেন্ট।
2: 40 জনই পাস করেছে?
3: 40 জনই পাস করে।
2: পাস করার পরে কি করছে
3: এখন? কয়েকজন, কেউ কাতারে রয়েছে, দুবাইয়ের কাতারে, ওখানে যোগা ইনস্ট্রাক্টর হিসেবে জব করছে।
2: কেউ কাতারে যোগ চলে?
3: হ্যাঁ,
2: ভারতের বাইরে মুসলিম রাষ্ট্র,
3: হ্যাঁ যোগ চলে খুব ভালোভাবে। কাতার, ভিয়েতনামে, প্রত্যেকটা বন্ধু আমার ভিয়েতনামে রয়েছে আপাতত, এখন ওরা ওখানে যোগ

0: সেক্টর হিসেবে কাজ করছে। আর আরো কিছু বন্ধু রয়েছে, কেউ আমাদের ওয়েস্ট বেঙ্গলে নিজেদের যোগ সেন্টার করে সেখানে বাচ্চাদের যোগ শেখানো, বড়দের যোগ যোগ থেরাপিস্ট হিসেবে প্র্যাকটিস করাচ্ছে সবাইকে।
1: তার মানে যোগ শিখে কি কি হচ্ছে, কোন কোন জায়গায় সাফল্য পাচ্ছে, সে নিজে একটা করে সেন্টার করতে পারছে, প্লাস চাকরিও আছে?
0: হ্যাঁ, চাকরি আপাতত ওয়েস্ট বেঙ্গলে আমাদের সেইভাবে শুরু হয়নি, বাইরে কিন্তু হচ্ছে। যেমন আমার কিছু বান্ধবী চণ্ডীগড়ে রয়েছে, ওখানে গ্রামের যে প্রজেক্ট গুলো রয়েছে, সেন্ট্রাল যে প্রজেক্ট, সেই প্রজেক্টের মাধ্যমে গ্রামের সবাইকে প্র্যাকটিস করানোর জন্য বিশেষ একটা জায়গা বা কোনো মন্দিরে বিভিন্ন জায়গায় ওরা সিলেক্ট করে দিচ্ছে, সেখানে ওরা যোগ প্র্যাকটিসটা করাচ্ছে সাধারণ মানুষকে।
2: শ্রোতা বন্ধুরা, পশ্চিম জটায় আমাদের কাজ শেষ। কচিকাঁচাদের হইচই আর স্থানীয় মানুষজনের কৌতূহলের ও উদ্দীপনার প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠান তখনও চলছে পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে।

পশ্চিমজটা প্রাথমিক বিদ্যালয়, উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, পশ্চিমজটা গ্রাম, ঘর বাড়ি মানুষজন আর জটার দেউলকে পিছনে রেখে মুনি নদীর তট, মুনি নদীর পার ডিঙিয়ে ধান ক্ষেত, শস্য ক্ষেত, সবজি ক্ষেত আর বাদাবনের পাশ কাটিয়ে গাড়ি ছুটছে কলকাতার পথে। ধীরে ধীরে দৃষ্টির আড়ালে হারিয়ে যায় ধূসর অতীতের সেই দশম শতাব্দীর আনুমানিক 975 খ্রিস্টাব্দে রাজা রাজচন্দ্রের আরাধ্য ইষ্ট দেবতা জটাজুটধারী দেবাদিদেব মহাদেবের ইষ্টক নির্মিত টাওয়ার মন্দির বা রেখ মন্দির জটার দেউল।

মাঝে মাঝে কেবলই মনে হয় পূর্ণিমার জ্যোৎস্নালোকে ভেসে যেতে যেতে কিংবা ঘোর অন্ধকারে নিঝুম দাঁড়িয়ে বাঙালির সেই ধূসর অতীতের এক সমৃদ্ধ জনপদের বার্তা নিয়ে জটার দেব।

বাদাবনের সোঁদা গন্ধমাখা নোনা হাওয়ায় ভর করে বাঙালির এক গৌরবোজ্জ্বল লুপ্ত অতীতের বার্তা এসে কড়া নাড়ে সভ্যতার দর্পী ইতিহাস বিস্তৃত বাঙালির সুপ্ত মনের দুয়ারে, চেতনার বদ্ধ অন্ধ কুঠুরিতে। বাঙালি শুনতে পাচ্ছে কি?

শ্রোতা বন্ধুরা, এই সঙ্গেই শেষ হল আজকের শিক্ষাঙ্গন থেকে। শিক্ষাঙ্গন থেকে অনুষ্ঠানে আজ আমরা শুনলাম পশ্চিম জটা যোগেন্দ্রপুর থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠানের প্রথম পর্ব। এই প্রথম পর্বে আমরা শুনলাম পশ্চিম জটা যোগেন্দ্রপুর নিম্ন বুনিয়াদী প্রাথমিক বিদ্যালয় থেকে রেকর্ড করে আনা অনুষ্ঠান। এই সঙ্গেই শেষ হল আজকের

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকেই রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

0: আপনি আপনার শরীরে এইচআইভি আছে কিনা জানেন কি? জানতে হলে যোগাযোগ করুন আপনার কাছের সরকারি হাসপাতালের আইসিটিসিতে।
1: জেনে রাখুন, শুধুমাত্র এইচআইভি সংক্রমিত ব্যক্তির সঙ্গে অসুরক্ষিত বা বিনা কন্ডোমে যৌন মিলনে, অপরিশোধিত সূঁচ সিরিঞ্জের ব্যবহারে, অপরীক্ষিত রক্ত বা রক্তজাত দ্রব্যের সঞ্চালনে, এইচআইভি সংক্রমিত গর্ভবতী মা থেকে তার সন্তানের মধ্যে এইচআইভি সংক্রমণ হতে পারে।
0: সুতরাং এইচআইভি প্রতিরোধ করতে প্রত্যেকবার যৌন মিলনে কন্ডোমের সঠিক ব্যবহার করুন।
1: সর্বদা নতুন সূঁচ সিরিঞ্জ ব্যবহার করুন। রক্তের প্রয়োজনে সর্বদা সরকার স্বীকৃত ব্লাড ব্যাংক থেকে রক্ত গ্রহণ করুন। পরিবারে কেউ গর্ভবতী হলে নিকটবর্তী সরকারি হাসপাতালে নাম নথিভুক্ত করান।
0: আরো বিস্তারিত জানতে ফোন করুন জাতীয় টোল ফ্রি নাম্বার 1097-এ।
1: পশ্চিমবঙ্গ রাজ্য এইডস প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: श्रोताहरू, हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेछौँ, सुनाइरहेछौँ कार्यक्रम जय जवान, र सुनाइरहेछौँ श्रोताहरूलाई कार्यक्रमको यो अन्तिम गीत फिल्म आजा नाचुलेबाट, जसको शब्द अनि सङ्गीत रहेको छ सलिम सुलेमान अनि जयदीप साहनी र पियुष मिश्रको।

0: सूचना तथा संचार, निर्माण, औषधि, डेटा केन्द्र र यातायात सेवाहरू सहित विभिन्न क्षेत्रहरूसँग सम्बन्धित छन्। वाणिज्य तथा उद्योग मन्त्रालयले यी 29 लगानी मरिसस, संयुक्त राज्य अमेरिका, दक्षिण कोरिया, जापान, सिङ्गापुर, लक्जमबर्ग र केम्यान टापुहरू सहित विभिन्न क्षेत्राधिकारमा अवस्थित लगानीकर्ताहरूले रिपोर्ट गरेको बताएको छ। हकीमा भारतीय महिला टोलीले आज एम्स्टेल भिनमा एफआईएच विश्वकपको दोस्रो पुल चरणको पहिलो खेलमा नेदरल्यान्ड्सको सामना गर्नेछ। खेल भारतीय समयअनुसार आज राति 9:30 सुरु हुनेछ। यसअघि हिजो पुल डीको आफ्नो अन्तिम खेलमा इङ्ल्यान्डसँग गोलरहित बराबरी खेलेपछि भारत दोस्रो चरणमा प्रवेश गरेको थियो। दुवै टोलीले अवसर सृजना गरे तर गोल गर्न असफल भए। अन्त्यमा मुख्य समाचार फेरि एकपल्ट। प्रधानमन्त्री नरेन्द्र मोदीले नयाँ दिल्लीमा 20 अन्तरिक्ष सम्बन्धित स्टार्टअपका सीईओ र संस्थापकहरूसँग गर्नुभयो अन्तर्क्रिया। गृहमन्त्री अमित शाहले पश्चिम बङ्गालको सिलगढी स्थित सशस्त्र सीमा बल मुख्यालयमा विभिन्न परियोजनाको गर्नुभयो उद्घाटन र शिलान्यास। भारतसँग स्वास्थ्य सेवालाई अघि बढाउने अद्भुत अवसर रहेको विज्ञान तथा प्रविधि राज्य मन्त्री डाक्टर जितेन्द्र सिंहको अडान। केन्द्रीय संचार मन्त्री ज्योतिरादित्य सिन्धियाको अध्यक्षतामा पुणेमा 12 ब्रिक्स संचार मन्त्रीको बैठक सम्पन्न। अनि मणिपुरको इम्फाल दिमापुर गुवाहाटी मार्गमा सार्वजनिक यातायात सेवा पुनः सुरु। आकाशवाणीबाट सुन्दै हुनुहुन्थ्यो समाचार पूरा भयो।
1: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে 20 মহাকাশ গবেষণা সংক্রান্ত স্টার্টআপ সংস্থার মুখ্য কার্যনির্বাহী আধিকারিক এবং প্রতিষ্ঠাতাদের সঙ্গে মত বিনিময় করেন। সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক প্রয়োগের উপর জোর দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ভারতের মহাকাশ ক্ষেত্র বিশ্বের প্রতিভা এবং বিনিয়োগ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। মহাকাশ গবেষণার উপযোগী পরিবেশ ও পরিকাঠামো গড়ে তোলার আহ্বান জানান তিনি। মহাকাশ শিল্পের সঙ্গে সমাজের উন্নয়নে অন্যান্য ক্ষেত্রগুলির আরও নিবিড় সহযোগিতার উপর গুরুত্ব দিয়ে তরুণ প্রজন্মের মধ্যে মহাকাশ সম্পর্কে কৌতূহল ও আগ্রহ গড়ে তুলতে প্রধানমন্ত্রী অটল টিঙ্কারিং ল্যাবগুলির মাধ্যমে সহযোগিতা আরও বাড়িয়ে তোলার পরামর্শ দেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমা বল SSB-র সদর দপ্তরে বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। অনুষ্ঠান শেষে কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় শাহ উল্লেখ করেন যে SSB-র আগের অনুষ্ঠানগুলিতে প্রাক্তন মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হলেও তাঁরা তাতে যোগ দেননি। তিনি বলেন, শুভেন্দু অধিকারী দায়িত্ব নেওয়ার পর থেকে সীমান্ত সুরক্ষার ক্ষেত্রে পূর্ণ সহযোগিতা পাওয়া যাচ্ছে। এমনকি আনুষ্ঠানিক নথিপত্র পৌঁছানোর আগেই টেলিফোনের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পন্ন করা হচ্ছে এবং প্রয়োজনীয় অবশিষ্ট 29 জমি হস্তান্তর করা হয়েছে।
2: আজ সুবে কুছ 29 বাকি বাচা হ্যায় তো বেঠনে কে সাথ হি উনহোনে কাহা হ্যায় 29 কা পয়সা ভেজ দো দুসরে হি দিন অর্ডার হো জায়েগা। মিত্র, এ তৎপরতা জো হ্যায় वो भारतीय जनता पार्टी के मुख्यमंत्री नाते नहीं है। मैं आज इस मंच से बंगाल की जनता का बहुत बहुत धन्यवाद करना चाहता हूं कि आपने एक राष्ट्रीय सुरक्षा को तरजीह देने वाली सरकार को चुनकर बिठाया है।
1: স্বরাষ্ট্রমন্ত্রী জানান, পশ্চিমবঙ্গের বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি অভিযোগ করেন যে অনুপ্রবেশ রোধের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে বারবার অনুরোধ করা সত্ত্বেও এবং প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও জমি হস্তান্তর করা হয়নি। তিনি বাংলার জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
2: শুভেন্দুজি মেরে মিত্র হ্যায় মে সমঝতা হুঁ উনকো উনকো মালুম হ্যায় জব তক ঘুসপেট নাহি রোকতি না পশ্চিম বঙ্গাল সুরক্ষিত রহ সকতা হ্যায় না ভারত সুরক্ষিত। অর ঘুসপেট রোকনে কি পূর্ব শরত হ্যায় कि सीमा को पूरा बना, सीमा पर बाढ़ को पूरा लगा दिया जाए। हम ममता बनर्जी के हाथ पैर जोड़कर थक गए मगर हमें भूमि नहीं दी।
1: এই অনুষ্ঠানে SSB-র বেশ কয়েকটি ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয় যার আওতায় প্রায় 189 কোটি টাকার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই সীমান্ত সুরক্ষায় নিয়োজিত কর্মীদের কল্যাণের বিষয়টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। তিনি উল্লেখ করেন যে নেপাল ও ভুটানের মতো দেশের সঙ্গে উন্মুক্ত সীমান্ত পাহাড়ের মতো কঠিন দায়িত্ব SSB পালন করছে এবং এটি অন্যতম দুরূহ একটি কর্তব্য। এছাড়া শিলিগুড়ি করিডোরের গুরুত্ব অনুধাবন করে কেন্দ্রীয় সরকার ওই অঞ্চলে নজরদারি ব্যবস্থা জোরদার করেছে বলেও তিনি জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে তিনটি নতুন ফৌজদারি আইনের উপর আয়োজিত ন্যায় সংহিতা প্রদর্শনীর উদ্বোধন করেন। অনুষ্ঠানের সূচনা করে শ্রী শাহ বলেন, অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ভারত থেকে বিতাড়িত করা হবে। তিনি উল্লেখ করেন যে এর আগে তৃণমূল কংগ্রেসের পরিচালনাধীন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যে এই ফৌজদারি আইনগুলি বাস্তবায়নের ক্ষেত্রে সহযোগিতা করেনি। বর্তমানে বিজেপির নেতৃত্বাধীন নতুন রাজ্য সরকারের আমলে সেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। এর পাশাপাশি তিনি বিধাননগর পুলিশ কমিশনারেটে অফিসের একটি নতুন ভবন ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে উত্তরবঙ্গের প্রথম 20 শয্যা বিশিষ্ট মাদকাশক্তি নিরাময় কেন্দ্রের উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মিশন শক্তির সম্বল প্রকল্পের আওতায় ওয়ান স্টপ সেন্টার, মহিলা হেল্পলাইন, বেটি বাঁচাও বেটি পড়াও এবং নারী আদালত রয়েছে এবং 2022 সালের 1 এপ্রিলে চালু হওয়া সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন এই উদ্যোগ জাতীয়, রাজ্য এবং জেলা স্তরে মহিলাদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প ও পরিষেবা সম্পর্কে তথ্য পৌঁছে দেওয়ার ক্ষেত্রে একক জানলা হিসেবে কাজ করছে বলে কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী জানিয়েছেন। বর্তমানে দেশে 36টি রাজ্য হাব এবং 765টি জেলা হাব কার্যকর রয়েছে বলেও তিনি জানান। কলকাতায় আজ মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রকের সংসদীয় পরামর্শদাতা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী। বৈঠকে মিশন শক্তির তিনটি গুরুত্বপূর্ণ কর্মসূচি, ওয়ান স্টপ সেন্টার, প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনা এবং সংকল্প হাব ফর এম্পাওয়ারমেন্ট অফ উইমেন নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল সিঙ্গাপুর সহ এশিয়ার বিভিন্ন দেশের মধ্যে বাণিজ্যিক সহযোগিতার উপর জোর দিয়েছেন। ভারত সিঙ্গাপুর ব্যবসায়িক মঞ্চের এক বাণিজ্যিক শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে অংশ নিয়ে শ্রী গোয়েল ভারতের আর্থিক বৃদ্ধির দ্রুত গতি, বিনিয়োগের সুযোগ সুবিধা এবং সরকারের সহজে ব্যবসার বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। এর আগে তিনি সিঙ্গাপুরের বিদেশ ও শিল্প বাণিজ্য দপ্তরের প্রতিমন্ত্রী গিয়ান সি ও হুয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। অন্যদিকে তিনি সিঙ্গাপুর ভিত্তিক এক লগ্নি গোষ্ঠীর প্রধানের সঙ্গে বিভিন্ন বিষয়ে কথা বলেন। এছাড়াও তিনি ভারত সিঙ্গাপুর চতুর্থ গোলটেবিল বৈঠকেও অংশ নেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জেপি নাড্ডা আজ দেশে H1N1 ইনফ্লুয়েঞ্জা সংক্রান্ত বর্তমান পরিস্থিতি ও প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক জানিয়েছে, শ্রী নাড্ডা জাতীয় নজরদারি ও রক্তাত্ত্বিক পরিস্থিতি, ILI ও সারির প্রবণতা, পরীক্ষা ও গবেষণাগার ভিত্তিক নজরদারি এবং ঋতুভিত্তিক ইনফ্লুয়েঞ্জা মোকাবিলায় স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলির প্রস্তুতির বিষয়টি পর্যালোচনা করেছেন। প্রাথমিক অনুমানের তুলনায় দেশে চিনি উৎপাদন কম হলেও অভ্যন্তরীণ চাহিদা পূরণের জন্য পর্যাপ্ত পরিমাণ চিনি মজুত রয়েছে বলে সরকার আশ্বাস দিয়েছে। সাম্প্রতিক সময়ে চিনির দামের ঊর্ধ্বগতির প্রেক্ষিতে সরকার একাধিক পদক্ষেপ নিয়েছে যাতে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত হয় এবং উপভোক্তাদের জন্য দাম স্থিতিশীল থাকে। গত মাসের 20 তারিখে প্রতি কেজি 48 টাকা থেকে চিনির দাম বেড়ে গতকাল প্রায় 55 টাকায় পৌঁছানোর প্রেক্ষিতে উপভোক্তা বিষয়ক খাদ্য ও জনবণ্টক মন্ত্রক জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। মন্ত্রক জানিয়েছে, চিনির দাম বৃদ্ধির কারণ হিসেবে ইথানল উৎপাদনে চিনির ব্যবহারকে দায়ী করা ঠিক নয়। 2022-23 সালে প্রায় 12% চিনি ইথানলে ব্যবহৃত হলেও 2025-26 সালে তা ক্রমে প্রায় 9% নেমে এসেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিচার বিভাগীয় পরিষেবার প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য আইনের স্নাতকদের 3 বছরের প্র্যাকটিসের শর্ত সুপ্রিম কোর্ট প্রত্যাহার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি AG মাসি ও বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ আজ 2025-এর মে মাসে সর্বোচ্চ আদালতের এক রায় সংশোধন করে প্র্যাকটিসের সময়সীমা 1 বছর করেছেন। তবে 2025-এর মে থেকে 2027-এর 31 মার্চ পর্যন্ত যেসব পরীক্ষার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আইনের স্নাতকেরা তাতে বসার সুযোগ পাবেন। ভারত ও ব্রাজিল টেলিযোগাযোগ, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা গভীরতর করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছে। আজ জয়পুরে ব্রিক্সের যোগাযোগ মন্ত্রীদের সম্মেলনের ফাঁকে এই মৌ স্বাক্ষরিত হয়। কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রক সমাজ মাধ্যমে জানিয়েছে, এই সমঝোতার ফলে ডিজিটাল যোগাযোগের ক্ষেত্রে উদ্ভাবন ও তার পরিকাঠামো উন্নত হবে এবং অত্যাধুনিক যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে দুদেশের মধ্যে সহযোগিতা আরও প্রসারিত হবে। সরকার আজ ফের জানিয়েছে, ভারতীয় নাবিকদের কল্যাণ ও নিরাপত্তা দেশের কাছে অত্যন্ত অগ্রাধিকারের বিষয়। নতুন দিল্লিতে সংবাদ মাধ্যমকে ব্রিফ করার সময় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির ওপর ভারত নিবিড় নজর রাখছে। বিদেশি পতাকাবাহী দুটি জাহাজের সঙ্গে জড়িত ঘটনার বিষয়ে কথা বলতে গিয়ে শ্রী জয়সওয়াল জানান, জাহাজের 22 জন ভারতীয় নাবিকই নিরাপদে আছেন এবং তাদের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সরকার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছে।
3: Two ships which are foreign flagged, they have been hijacked. We are in touch with the authorities that are concerned in this and we have 22 Indian nationals and all of them are reportedly safe. But we are looking into the matter, the welfare and safety of our seafarers and seafaring community to which we attach very high importance.
1: ভারতের তৃষা জলি ও গায়ত্রী গোপীচাঁদ বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মহিলাদের ডাবলসের সেমিফাইনালে উঠেছেন। নতুন দিল্লিতে আজ কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভারতীয় জুটি চীনের জিয়া ফিয়ান ও ঝ্যাং সুজিয়ানকে 16-21, 21-15, 21-13 গেমে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। এদিকে বিডব্লিউএফ বিশ্ব ব্যাডমিন্টন

0: চ্যাম্পিয়নশিপের পুরুষদের ডাবলস কোয়ার্টার ফাইনালে সাত্বিক সাইরাজ রাঙ্কি রেড্ডি ও চিরাগ শেট্টির জুটি চীনের কে লিয়াং ও সি ওয়াং এর কাছে স্ট্রেট সেটে 21-18, 21-9 গেমে হেরে গিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মহাকাশ গবেষণা সংক্রান্ত কয়েকটি স্টার্টআপ কোম্পানির সিইওদের সঙ্গে বৈঠকে সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে মহাকাশ প্রযুক্তির আরও ব্যাপক ব্যবহারের উপর জোর দিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ পশ্চিমবঙ্গের শিলিগুড়িতে সশস্ত্র সীমাবলের সদর দপ্তরে একাধিক প্রকল্পের সূচনা করেছেন। কেন্দ্রীয় সরকার জানিয়েছে চীনের মূল্য বৃদ্ধির উপর নজর রাখা হচ্ছে, তবে এই দাম বৃদ্ধির সঙ্গে ইথানলের ব্যবহার বাড়ার কোনো সম্পর্ক নেই। খবর শেষ হলো, এরপর শুনবেন স্থানীয় সংবাদ।
1: समाचार पछि पुनः स्वागत छ श्रोताहरू, हामी आकाशवाणीको खरसाङ केन्द्रबाट बोलिरहेका छौँ। अब क्रममा प्रस्तुत छ भुटानी कार्यक्रम।